0: শুধু আল্লাহর স্কোর ওয়াসিআন মিন কুলি জিয়াদিন মিন জামি বি খাইরি মিনাতি মালুকিন বি মাগদি ওয়া কারুমিকা ইয়া রহমান আল্লাহুম্মা ইন্না নাসআলুকা সালামাতান ফিতিনি ওয়া আফিয়াতান ফি জাসাদি ওয়া ইয়ারাতান ফিল ইলমি ওয়া বারাকাতান ফিল রিজকি ওয়া তাওবাতান ক্বাবলাল মাউত ওয়া রাহমাতান ইনতাল মাউত ওয়া মাগফিরাতান বাদাল মাউত আল্লাহুম্মা হাওয়িন আলাইনা ফি সাকারাতিল মাউত ওয়া নাজাতান মিনান নার ওয়া লা ফাদিদাল কিসাব রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব রব্বানা লা তু'আখিজনা মিন হিনা আখাযতনা রব্বানা ওয়া তাহমিল আলাইনা ইসরান কামা আমালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তাহমিলনা মা লা তাকাত আলানা বিহি ওয়া'ফু আনা ওয়াগফির লানা ওয়া আরহামনা আনতা মাওলানা ওয়া আনসুরনা আলাল কওমিল কাফিরিন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা وذرياتنا قرة عين واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا جنة مأبرور وصلى الله على سيدنا محمد بفضله سبحانك ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الفاتحة Bismillahirrahmanirrahim. Alhamdulillahirrahmanirrahim. Malik yamidin ya kana putwa ya kana stain. Ihdinas siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghairil maghdubi alaihim waladdallin. Amin. Wassalamualaikum warahmatullahi wabarakatuh.
1: Syariat makrifat urmaos kasiram samudra ring madu. Pilih kawula panjenengan sami midhangetaken kumandanging doa saking panjenenganipun Bapak Kyai Siswa Mudha Carita. Para pinisepuh kagung saputri ingkang dhateminan sagunging pakurmatan ingkang wonten menika saestu regeng gumarengkeng kula warga agung saking Wijolaras ingkang badhe tampil ing dalu punika mugi-mugi saged lancar tan manggih rubeda ning sami kala. Pramila ing kalodhangan menika selajengipun sambutan saking Ketua Pepadi Kota Semarang Kanjeng Raden Arya Tumenggung Ketut Budiman Pangreksa Kondo Dipuro Sarjana Teknik Magister Teknik menika ingkang minangka wewakil dua Pepadi Kota Semarang Sasono Soho Pandyoworo kawula aturaken nuwun matur nuwun.